0: खेत एक मालो को विंतिस एने माका मुझी के फ्रॉक ने बे हुसी बेलों सेले सोफरेशन ना बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलों जस्टिंग हतो नेतिक मेंसाजें बाराक बा जुविंतुरी सीरा
1: मोलो का तूफान मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सेरा तुन माई का तक আমি না ইন্দ্রা মাহেনে আত কলিয়াখন বা জভেন্তুরি নি লিলি জভেন্তুরি নিয়ে পাপেল জভেন্তুরি নিয়ে কন্ডিশন জভেন্তুরি নিয়ে ফুতুর নিয়ে হানেসানে বে তম্বানে মাক হওয়ানো ইন জভেন্তুরি বারাক মাকা হাকারাক হেতান ইমপ্রেগ নে প্রবলেম স্টার্ট নিয়ে প্রবলেম হচ্ছে মে ইন্ডিভিডু নিয়ে এর পইস হাউলি মেসাজেন মাকা তাম জভেন্তুরি দা গোরা লা কনসেগে হাতে কেন হাডোমি সুসে দাঁড়ে নি হানেসানি আন হুসি তো তেওরিয়া বারাক ইরা খুশি দেন না ইসুস খ্রিস্টু নিহাতে হানে সানে ওলা বেলে দেয় নো হাডোমি হাউ সেবা নিহেরা ওলা হাডোমি ওনে মালুক সিরা তাম্বানে মা খাও দেহান সে হাউ ইহে না মোরা হাউ দেহান হানে সানে ওলা বেলে দেয় নো হাডোমি হাউ সেবা নিহেরা ওলা হাডোমি সোসেডারে তাম্বা ইন্টারেসে হুসি ইতানি হামু তুক নি ইন্টারেসে বা সোসেডারে নে মাক ইম্পর্টান্তে আতু লোরি সোসেডারে রে না বা মোরিস দিয়া জোভেন্তুরি তেঙ্গি সাই আজেন্ত ট্রান্সফরমাডর বা বুয়াত নেবে মাক লাডিয়া নু জোভেন্তুরি তেঙ্গি হাতুর বুয়াত নেবে মাক লস দিহান লস সালা দেহান সালা হাউ এস সেগমেন্ট দুইটা কারাতে দেবা জোভেন্তুরি সিরা নেছানে হাউ কন্ট্রা হাউ নি আমান সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে হাউ সেলা লো উজা হনে হাউ সি মবে হাউ সেলা উজা হাউ নি ইরেসপন্সিবিলিটি আরে হুরি কন্ট্রা নি নিয়া রেসপন্সিবিলিটি আরে মকলা দিয়া মবে হাউ কন্ট্রা সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে উজা হনে ইমাতুরি আরে কন্ট্রা নি রেসপন্সিবিলিটি আরে মকাউ সালা কনসেপ্ট টু ডেমোক্রেসি ইতা কার হাতুর বত নেবে মক লস দিয়ান লস সালা দিয়ান সালা ইদানে মক ইম্পর্টান্টে লাবেলে দিয়ান নিয়া ইয়া কারগু নিয়া এলিট এন্টাউ নি সালা নিয়ে লস ইটা ইটা কনসিডার নিয়ে সালাম হিসেবে নিয়ে লস এলা রে হে লাভ এলে নেবে আবার পেলা বা জোভেন তুরি সিরা তেঙ্কি কুড হানু ইন ক্রিতিকু ক্রিতিকু নি ইম্পর্টান্ট দিতে দেবে লাভ এলে সাইফল আলেগ্রিয়া বা ক্রিতিকু নে ক্রিতিকু নে এ উমা হাউ বিয়া সাথে তে আনেছে নে হাউ হাডো মিলিও হাউ নি আমি গুসি রে ক্রিতিকু নে ঢুকে হাডো মি এমাই দে নেবে কে লা ক্রিতিকু তাম বহুসি ক্রিতিকু নো কন্ট্রাডিশন দি ইদে মা খামুসু মুডাসা হামুসু বত ফোনু সিনেবা নেমা কই না রেপেতে ফিলো ফালি তে না ইসুস খ্রিস্তু নি লেফো হাডো মিলুক সু সেটা দেনে জিউস দিয়া নেছে নে ওলা বেলে দিয়া নো হাডো মি হাও সে সেবে নিরা ওলা হাডো মি উনে মালুক সিরা বাহু নে কোলে গা সিরা মসা বাতেতে মালু জবিন তুরি সিরা লাভেল দিয়া নি মি হাডো মি হাও সেবে নিরা মি হাডো মি দেনে পোগো ব্রিয়া
0: এ তুর মাই বেলন সেলে সে ফো বাই তে নি বেলন এলা হাতো নেতিক মেসাজিম বাদাক বা জবিন তুরি সিরা
2: ওকে দিয়াক বাহু নে মালুক জবিন তুরি হতো মাখা হাডো মি হাউল ইহা লেফোন নেবে মক ফুরাক আতু হতো বাই মি মাইবে সুমিনতে ইহা মেসাজ নে লুতা কাতাক দাদা সুসিদার নেবে মা কিতা মরিস বা নে সুসিদার নেবে মাক নাকুন হক লাসে ইহা নেবে রিকু কন্টিনুয়া রিকু নো কিয়া কন্টিনুয়া কিয়া নো ইডা নেবে মাক অপ্রেসরে সিরা কন্টিনুয়া অপ্রিমি নো অপ্রেডর সিরা কন্টিনুয়া হাকরু তাম্বানে হাহুসু ইতানে হিরা হামুতু উনিফিকা ফোর্সা প্রোডুটিভু আতু বেলে হারাউন সুসিদারে ইডা নেবে মাক হক ক্লাসে বা সুসিদারে ইডা নেবে মাক লাহ ক্লাসে তাম্বা ইতা কোলে কোন বা সুন্তা আসুন্তুলা লেহান ইতা হেলাল ইতা লা হেলা লেহান পারাতু হেতান ইতা নিয়ে লিবার্ডারে ইডা নেবে মাক লাই হারোহান মাইবে ইতা ক্রিয়া সুসিদা লালিহান ইডা হিয়া রাই নে মাক সুসিদারে লাহ ক্লাসে নু ইতা তেঙ্কি উনিফিকা ফোর্সা প্রোডুটিভ ইতা লাবেলে হারাহুন মালু তাম্বা প্রবলেমা প্রবলেমা সোসিয়াল ও প্রবলেমা সিরা সেলু মাই বে ইতা থ্যাংক ইউ উনিফিকে তেনে ফোর্সা কথা ইতা নুডা রাম ফোন ফিনি ফোন থ্যাংক ইউ কুলিয়া লস বা বোয়াত নেবে মাক লস নো সালা বা বোয়াত নেবে মাক সালা হরি নুনে বেলে হারি সুসিদারে নেবে মাক ইগুয়ালিটারিও নো সুসিদারে ডা নেবে মাক হারমোনিয়া হরি তা হামুতু কন্ট্রিবুই বা ডেভেলপমেন্ট ন্যাশনাল অব্রিগাডো
0: হে মালোকো ভিনতিস লাসপেরা কাতা আমি নেন্তলু হা মালোক মালোকো ভিনতিস ইরা তো ওনা নি রোহাং আন্তে সামেন্তলু হাসেস আং হুসি ইতা বসিটা ফুতা তিরুং হুসি মেন্তলু লাহালুহা হাতো আদেউস ই অব্রিগাডা